ফ্রিকুয়েন্সি মিডিয়ামে 243.1 মিটার আর কিলোহার্টজ 1233 নে। আজি বিশুটবার জুলাই মাসলা 30 তারিখ 2026 শ্রোতা হিলে আজি ই অনুষ্ঠানলা পইলানি আপনি লাগে শুনবুনিলে শিল্পী জ্যোতিপ্রসাদ হাজংলা কণ্ঠনি ক্রমে দুইদ আধুনিক গান গানলা কোঠার সুর শিল্পীল নিজেলা।

লাগে, আর শিশুরা বেমার হয় কিয়া, সুকিয়া ধান দিয়া যায় কিয়া বিশ্বাস করি আহিছে। সুতো সাপালগে ঘুমিয়া থা কাপুর তল দিয়া, দাও নহলে লহালা কাঠারি গুঞ্জিয়া থবা লাগে, লোহা জাতীয় জিনিস গুঞ্জিয়া।

শিল্পী সুদা সাজং লাগাওয়া আধুনিক গান্ডা শুনিলে ইলা আপনার লাগে শুনব নিলে শিল্পী মিহির হাজংলা কণ্ঠনী এগরা চর্চিত আধুনিক গান।

বা রাজসাকা রিটেনিং ওয়ালক থারি না সরকারি নিগতা থলগপা ওয়ার্ক অর্ডার নানি না সাব ডিভিশন অফিসার অব দ্য ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট থা পুলিস এফআইআর সেগা টাঙাহা ইয়া কেস হাজাগানী খগ্রগাম বারাতিয়া নিয়ায় সানহিতা ও ফংসাকে সেগা তানী দাকাঙা ইয়ানি গিসে বা রাজসাকাঙা রিটেনিং ওয়াল থারি না সরকারি নিগতা থলগপা ওয়ার্ক অর্ডার নানি না সাব ডিভিশন অফিসার অব দ্য ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট থা পুলিস এফআইআর সেগা টাঙাহা ইয়া কেস হাজাগানী খগ্রগাম বারাতিয়া নিয়ায় সানহিতা ও ফংসাকে সেগা তানী দাকাঙা